খুব আন্তরিকতার সহ সেই কথা সবু কহু তাহা মন্ত্র ভি কাম করে। এ পাখে ব্যাধ, সে পাখে জাল এবং আও এক পাখরে নিয়া ঝুল দেখি মৃগুণী ঠাকুরঙ্ স্মরণ করে পারিছি। সে হতাশ হইনি, নিরুপায় বি হইনি, নিশ্চিত মৃত্যু মুখরু নিজক বঞ্চাইবার অভিপ্রায় ভিতরে সে আন্তরিক ভাবে চাহিছি তাকু বঞ্চিবাকু হব শাবকঙ্ক পাই এবং তাকু কেবল সেই ভগবান বঞ্চাই পারিবে। সেই সর্ব

0: বিছনা যাহাকু আমি এয়ার বেড এবং ওয়াটার বেড বলি কৌ এবে উপলব্ধ। এই এয়ার বেড এবং ওয়াটার বেড্রে এয়ার প্রেসর এবং পানির প্রেসর দেহর কৌশি প্রেসর পয়েন্ট কু বিছনা সহিত লাগি রহিবাপাই দিয়ে নাহিঁ। এহাদ্বারা বিছনা ঘাহারু উপশম মিলে। বর্তমান উন্নত মানর বিছনা যথা ফাউলর বেড রে রোগীর বিছনা ঘা হবার দেখা যায় নাহিঁ। বিছনা ঘা কু ডাক্তার মানে গুরুতর সহিত চিকিৎসা করিবা সহিত রোগীর পরিজন মানুষ মধ্য নিজ রোগীর যত্ন নেওয়া পাইঁ উচিত পরামর্শ যথা অধিক পরিমাণে প্রোটিন ভিটামিন খাদ্য এই রোগকু নিবারণ করিবারে সক্ষম হুয়ে।
1: শেষ হলো আমার স্বাস্থ্য আজ এ শুনুলে বিছনা ঘা আলোচনা করে ডাক্তার রাজেশ কুমার দোরা। শ্রোতা বন্ধু মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। সময় বর্তমান সকাল 7:15 শুনন্তু ওড়িয়ারে সংবাদ।

দেখিছিলি ততে দ্বিতীয়া দিনে গার মোঝা খুলি যাতরা ঠানে দেখিছিলি ততে দ্বিতীয়া দিনে গার মোঝা খুলি যাত

0: তেবে এজাবত আপনা আকাশবাণী সম্বলপুরে কেতে খন্ড গীত গাইছন্তি?
1: রেডিও রে গাইতিবে অনেক গীত যে মান বেসিক রে মতে সে গীত নাট্য হেলা দুনিয়া তরা হেলা এমতি প্রোগ্রামটা দোতলে আর সোলো তো দোনো তরে সোলো জতি দোতলে তো তাই বাই গাইতি নিছে 100 200 টাকা।

কার্যক্রমের পরবর্তী শিল্পী হলে মিট ব্রোস ফিট আরমান মল্লিক এবং তুলসী কুমার। গীত রচনা করেছেন কুমার, সঙ্গীতের সজাইছেন মিট ব্রোস। কথাচিত্র বাজা তুম হো।

শ্রোতা বন্ধু এটা আজির লাইভ ফোন ইন কার্যক্রম কথা আপনার গীত আমার তো সেই হটিয়া ঠাকুর নটিয়া ঠাকুর কালিয়া ঠাকুর আপনার সমস্ত মঙ্গল করতু সমস্তে খুশি রুহত আকাশবাণী জয়পুর এমনি শুনে থাকে আমি ফোন করতে বহু বহু ধন্যবাদ নমস্কার।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আদিনিয়া বর্ষ

0: শ্রোতা ভৌণী নমস্কার, আজির ঘর ঘরণী কার্যক্রম আপনার স্বাগত। আজ উপস্থাপনা দায়িত্বে আমি দুহে, মু সুনীতা পাত্র
1: আউ মু সুজাতা বেজ, মোর মধ্য নমস্কার।

0: চানা খদলি, চানা খদলি, আরে সাখর কান্দা কে নবাস, কে নবাস, কে নবাস, সিটি বসলি আছে, এ খাইছে খদলি তো খেতে নবাস। ওইনি এ দে খদলি আছে 10 টাকা খায়, 2টা দেবি। আরে ও
1: এ তো খাওয়াটা বিকলো নি তি,
0: এ চানা খদলি আরে নড়িয়াটা মন তো বেহলি আছে,
1: ওই বোটক ভিতরে দাঁড়ি করে আইলাইছি তা কি
0: চানা আলি আছে কাই,
1: ওই আনবো
0: তো আছে রত ভাগে নড়িয়া খদলি দেলার পছে চানা নখাইলে ফুনি মাখড়ি গিয়েছে।
1: ওই নাই সেটা তো আমার পরম্পরা আনে আছে, হিসাব আছে, যদি যাত্রা গালু বলে চানা গুড়ি নেবার আছে ঘরে, নইলে এখন সে খুতুই বা কইলা রকম কোন দেখালা আছে সেটা ঠিক
0: মাখড় মাখড়ি আর কাইটা এবু
1: এ ভাই বইনি মন দেখা, এবে তো রথ যাত্রা চাল্লা আছে
0: মোর টকি খাইটা ওই গেনি দেশ আর ইফাচা গেনি দেশ বললাম, তাকে গেনি দিলি, তাকে দেলার পছে মাফরু লগে কাইছে
1: নুড়িয়া খদলি খাই কাইটা মানে দেলুস বলবে
0: দেলিবি আর বিগলি নি আর কাইটা সেটা জানা না করে জন দিনে জন ব্যাপার কি নাই,
1: ওই নাই
0: বলস কথা হইছে বিগলি নি,
1: এই বল কাটা বল কাটা মাত্রম, এবে খাইটা বললে তোর রকমের জন খাইছে ব্যবহার নি মনে আছো, সে মন জন ব্যবহার করলাইনি, এ জন খদলি ও তোর খাইছে নড়িয়া ও তোর খাইছে ইয়ে খাইছে পিঠা লাড়ু পরাটা মন জন আমি বিকলু নি, সেটাকে এখন ডাপি করি সঙ্গাই রাখ জরি ডাব্বা দিছিলাম পরা খাদি জিনিস জনটা মন আমি সঙ্গাই লুনি পনস কষাই ও নলছে পিঠা লাড়ু পরাটা ও জনটা আলি মিছে ব্যবহার করবাটা তো সেটাকে ডাপি করি সঙ্গাই রাবার, ডাপি করি বললে তো নডিছে লোককে ব্যবহার করবাকে তো জরি গুড় ডাব্বার জনটা কি ডিসি লোককে ডিসি মাত্র সিটি আরি মাছি মন নবসত নবসই করি নিমান রেছি বুঝলুস কি নাই, ইলে এবে তো চাল আছে আজি এলানি এরা পঞ্চমী বুঝলুস কি নাই, আজি মিশা জবর লহ সিটি রুন্ডবাই ইলে সিটি জন লহ রুন্ডবাই জন টেকলা খুরচা এ ভাই সেটার কাজে কোনটে জাগর তুয়া ভাই বইনি মন, এবে খাই বললে ফিলার টুকি মনকে সানসুর ফিলার টুকি মনে কাকের দাঁড়ি করে জিবাই সে মনকে মিশা টেকলা খুরচা তানে সে মনকে বড়ে দান্দা আইছি, আর ইখাটা এবে আমার জন মাইজি মন আছ সে মন সে সুনা বানা খন্ডে অধিক সে পিন্দি করে ন জিবার
0: সুনা বানা ন পিন্দলে সব
1: অধিক সে ন পিন্দলে বল
0: তোকে
1: জিকি নেবাই কোন জিকি নেবাই সিটি কাঙ্গার মন মিশা বলতে রে ভাই কে জানে কে বল আছে কে কাঙ্গার আছে সিটি নি এলে সেটা খাজে খন্ডে জাগর তার পিলাটকে মনকে সে টেকলা করতা ভিতরে ন পুরা নইলে সেটা সে মনকে মিশা খন্ডে দান্দা আইছে,
0: আরি মিশা গোটা অনুরোধ রে মাস্ক মন পিনবার আছে
1: ওই ওই এবে তারি সে খাইছে এরকম আসলানি বল ভাই তুই কইবা রকম
0: আদাকে গলে সমান সে মাস্ক পিনবার গরে মিশা আইলে মাস্ক উতারলার পছে মিশা স্যানিটাইজার লগে হাত দই করি পাছে আমন কে বদলাই করি গরে ফসলে বল
1: নাই সব সব সব
0: আরি
1: এলে খাই বলে আজ তো এরা পঞ্চমী আখা এলে ভাই বইন কে বললে নিমান গীত কটে শুনাই দেউ তার পছে আরম্ভ করু
0: শুনু শুনু

0: 20,000 টাকা, তিন কিস্তি মানে বেশি, 1,20,000, প্রথম কিস্তি 40,000, দ্বিতীয় কিস্তি 5,000, আউরি তৃতীয় কিস্তি 15,000, আর 120,000 সঙ্গে আর দিতে কাছে এমজি এনার্জি বলবাই কুলি টাউ বলবাই 95 দিন কুলি মিশা দেশি 120 বাদ, এটা হল বিকলাঙ্গ মন লাগি আমার দিব্যাঙ্গ ভাই বোন লাগি সুবিধা আছে, আউ দিব্যাঙ্গ ব্যক্তি কু যদি গোটে ভাল লোক দিব্যাঙ্গ ব্যক্তি কু বাহাইলে দিব্যাঙ্গ দিব্যাঙ্গ বাহাইলে তাঙ্কু গোটে এটা বলবা সিন্তি করে কেটে দাও বি সরকার দেশি প্রোৎসাহন রাশি বলি করে আউরি সার্টিফিকেট মিললা পরে তোমকে বস পাস মিশা মিলছে, আর দিব্যাঙ্গ হলে সরকার দ্বারা আর সে কাকে চেয়ার দরকার যোনটা বসবি চলাবে না তিন চার সাইকেল কাকে কুটার কাকে সে সাহারা বাড়ি বলবে না এটা
1: দিব্যাঙ্গ আছে বলে সে প্রথমে কার লগে যাইছি বাবু সেটা খন্ডে কুয়া
0: প্রথমে সে আমার আঙ্গনবাড়ি যদি মনে আছো গাঁ গাঁ কে তাঙ্গর লগে না যাই কি লেখে দেবার আছে দিদি মন খবর আইসি সেতুবে আঙ্গন দিদি মানকে ডাকি আমি মিটিং গোটে করবো আর তোমার সেন্টার কেতে লোক আছে বিকলাঙ্গ সেমনকে এতকি তারিখে এতকি দিনে ক্যাম্প হয়েছি সে ক্যাম্প আনে খাইবাটা সুবিধা আছে সবু আছে ডক্টর মানে আইবে তুমি সেমনকে ধরিকি আসা বলে সেমন আসলে সার্টিফিকেট মিল পার আর সার্টিফিকেট মিললে আগে সব কাম না সার্টিফিকেট না মিললে
1: কাজ হ্যাঁ সব সব সব সব এলে আপনার যদি কার্ডটা যদি অসুবিধা আছে বলে অঙ্গনবাড়ি দিদি লগে যাই করে কইবার লেখাইবার না তোমন জনপ্রিয় বাবু না তো তেমনকে সঙ্গে গান করি তুমি কাটাইবা নি আলে বড়িয়া কথা মন কই দিলাস বাবু আমার ভাই বোন মন জন্ম না আছো দেবে তাকে ন করলা তো বলে তোমার লগে যাও সারি কথা বার্তা জবর জবর ধন্যবাদ আর গুড় দিন বেট কাটে দুন আর খাইলে বিষে টানে রেলি নি জারলা
0: সঙ্গে জোয়ার
2: মাত্র ইয়ে দেখলে বেলকে দেখা
3: ওই বেলালানি এবে মুই চানা তো তোকে তোর কাছে আনলিয়াছে আর যেতকি আমার ভাই বোন আছ গঞ্জা মানুষ সর্তে
2: জগতুয়া আর খাদি জন খাইলাসনি জনটা গেনি করে খাইলাসনি সেটা ডাপি এবারটা গেনি করে খাইলে বল নইলে খন্ডে বর্ষার দিন কাজে বন্দাড় বান্তি এবার মিশা সম্ভাবনা আছে জুতেবে
3: গালনে
2: ভাই বোন জ্বর লাগো।

উচ্চস্তরীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে যাই। উপমুখ্যমন্ত্রী কহিছেন জলাশয়গুড়িকে পাণিকু প্রথমে পানীয় জল ও চাষ কার্যপ্রাই সংরক্ষিত রাখব। খরিফ চাষে কোণী অসুবিধা নহবাপাই এইভাবে নিষ্পত্তি নিয়েছে। সেইভাবে চাষী স্বার্থ রক্ষাপ্রাই বালিমেলার বিদ্যুৎ উৎপাদন কিছুদিন বন্ধ রক্ষা সমস্যার সমাধানপ্রাই সরকার পক্ষ এক আপদকালীন যোজনা প্রস্তুত করা। সেইপরি মাছকুণ্ড প্রকল্পর বৈষয়িক সমস্যা দূর করা সরকার পদক্ষেপ নেওয়া শ্রী সিংদেও কহিছন্তি। রাজ্যের সার সংকটক দূর করা সরকার পদক্ষেপ নেওছন্তি। এ সম্পর্কে কৃষি ও কৃষক সশক্তিকরণ বিভাগের সচিব সচিন রামচন্দ্র যাদব সমস্ত জেলাপালক পত্র লিখিছন্তি। পত্রে ডিএপি ও ইউরিয়ার বিকল্পক প্রোৎসাহন দেওয়া উল্লেখ রয়েছে। বিকল্প ভাবে কমপ্লেক্স ফর্টিলাইজর ও আমোনিয়াম সলফেট প্রোৎসাহন দেওয়া কুহযাই। আমোনিয়াম সলফেট মৃত্তিকার সলফর অভাব দূর করার সহায়ক হব। সেইভাবে ডিএপি যোগাণ প্রভাবিত হয়ে কমপ্লেক্স ফর্টিলাইজর ব্যবহার করা পত্রে লেখা যাইছি। রাজ্যে থিবা স্নাতক ও মহাবিদ্যালয়গুড়িকে নামলেখা লাগি আজি দ্বিতীয় পর্যায় মেধা তালিকা প্রকাশ পাইছি। মোট 1055টি স্নাতক মহাবিদ্যালয়ে কলা বিজ্ঞান বাণিজ্য সেলফ ফাইন্যান্সিং এবং সংস্কৃত পাঠ্যক্রমে 287,519টি আসন রয়েছে। প্রথম পর্যায়ে 84,384টি আসনের নামলেখা শেষ হয়েছে। মেধা তালিকা প্রকাশ পরে আসন্তকালি গুরুবার পর্যন্ত ছাত্রছাত্রী মানে নাম লেখাই পারিবে। আসন্তা 29 তারিখে তৃতীয় তথা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ পাইব। ভুবনেশ্বরঠারে উচ্চ মাধ্যমিক শিক্ষা নির্দেশালয় অধীনস্থ সরকারী উচ্চ মাধ্যমিক ও উন্নীত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিযুক্তি পাইথিবা পিজিটি শিক্ষক শিক্ষয়িত্রী মানক নিমন্তে দিগদর্শন কর্মশালার আয়োজন করা যাইছি। এই কর্মশালা দুইটি পর্যায়ে আয়োজন করা যাউছি। আজিঠারু আরম্ভ হইতিবা প্রথম পর্যায় কর্মশালা আসন্তা 24 তারিখ পর্যন্ত চালিব। দ্বিতীয় পর্যায় কর্মশালা চলিত মাস 37 তারিখর আরম্ভ হয়ে 31 তারিখ যায় চালিব। কর্মশালায় জাতীয় শিক্ষানীতি 2020র বিভিন্ন দিগ, লিঙ্গগত সমানতা শিক্ষা, আইসিটির ব্যবহার, সামস ও শিক্ষাজ্যোতি পোর্টালর উপযোগ আদি বিষয়ে বিস্তৃত আলোচনা করা যাবে। প্রথম পর্যায় কর্মশালায় 120 জন পিজিটি শিক্ষক শিক্ষয়িত্রী যোগ দিয়েছন্তি। আপনমানে আঞ্চলিক সংবাদ শুনুছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররু। পবিত্র হেরা পঞ্চমী তিথিরে পুরীরে আজি শ্রীজীউমানঙ্কর আড়ব মণ্ডপরে বিশেষ নীতিকান্তি হেউছি। মা লক্ষ্মী ঠাকুরাণীঙ্কু ছাড়ি মহাপ্রভু শ্রীজগন্নাথ শ্রীগুণ্ডিচা দিন বড় ভাই বলভদ্র ও সান ভীকু সাঙ্গরে নেই রথরে যাত্রা করিবা পরে শ্রীমন্দিরে মহালক্ষ্মী নিজকু অপমানিত ও অবহেলিত মনে করিছন্তি। শ্রীমন্দিররু ষষ্ঠ দিন মধ্যাহ্ন ধূপ পূর্বরু মহালক্ষ্মীঙ্কর গমন পাই প্রস্তুতি আরম্ভ হইথায়। পন্তি ভোগ পরে ঠাকুরাণী পালিঙ্কিরে বিজয় হয়ে গুণ্ডিচা মন্দিরক যাত্রা করিথান্তি। মা লক্ষ্মীঙ্কর আদেশে সেঠারে সেবক মানে রথর কাঠ ভাঙ্গি দিয়ন্তি। অভিমানিনী মা মহালক্ষ্মী নন্দীঘোষ রথর কাঠ ভাঙ্গিবা সহ মহাপ্রভুঙ্ক দর্শন নপাই আজি অধর চুম্বিত আজ্ঞামাল পাই রাগরে হেরাগৌরী সাহিবাটে মন্দির প্রত্যাবর্তন করিবার পরম্পরা রয়েছে। মহালক্ষ্মীঙ্ক ক্রোধ ও হেরা পঞ্চমীরে শ্রীগুণ্ডিচা মন্দির যাত্রা ফলস্বরূপ প্রভু শ্রীজগন্নাথ প্রতিশ্রুতি রক্ষা করে শ্রীমন্দির ফেরিবা পাই রাজি হওয়া সহ রথগুড়িকর দক্ষিণ মোড় পাই সেবক মানুষ আদেশ দেইথান্তি। আজির বিশেষ নীতি শেষ হওয়া পরে আসন্তকালি সকাল ধূপ সরিবা পরে তিন রথর দক্ষিণ মোড় নেই আজ্ঞামাল বিজে করা যাবে। দক্ষিণ মোড় হওয়ার পূর্বরু আজ রথগুড়িকর যাঞ্চ করা যাইছি। ভদ্রক পৌরাঞ্চলর সন্থিয়া গ্রামের শ্রী শ্রী রাধামদন মন্দিরে হেরাপঞ্চমী উৎসব এবং শ্রী চৈতন্য মহাপ্রভুঙ্ক 540 বর্ষ কন্থাবস্ত্র প্রদর্শনী উৎসব অনুষ্ঠিত হয়ে যাইছি। শ্রী চৈতন্য মহাপ্রভুঙ্ক ভদ্রক আগমন সম্পর্কে অতিথিমানে আলোচনা করেছিলেন। কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় কেজিভিভি ওয়ার্ডেনঙ্ক নিমন্তে ভুবনেশ্বর আঞ্চলিক শিক্ষানুষ্ঠানের পঞ্চদিবসীয় প্রশিক্ষণর শুভারম্ভ হয়েছে। জাতীয় শিক্ষা যোজনা এবং প্রশাসন প্রতিষ্ঠান নূয়াদিল্লী এবং ওড়িশা স্কুল শিক্ষা কার্যক্রম প্রাধিকরণ ওসেপার মিলিত সহযোগে প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা যাইছে। কার্যক্রমে ওসেপার অতিরিক্ত নির্দেশক সঙ্গীতা বেহেরা ওয়ার্ডেনমানঙ্কু দক্ষ ও সংবেদনশীল হওয়ার পরামর্শ দিয়েছিলে। ওসমেয়ার যুগ্ম নির্দেশক সন্তোষ কুমার রাউত ছাত্রীমানক স্বাস্থ্য পরীক্ষা পোষণ সুরক্ষা ও সুস্থ জীবনশৈলী সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা ওয়ার্ডেনমানঙ্কু পরামর্শ দিয়েছিলে। কর্মশালায় রাজ্যের 5টি জেলার 70রু অধিক ওয়ার্ডেন যোগ দিয়েছিলে। বিদ্যালয় ও গণশিক্ষা বিভাগ মন্ত্রী নিত্যানন্দ গণ্ড আজ নবরঙ্গপুর জেলার রায়ঘর ব্লক গস্ত করে বিভিন্ন কার্যক্রমে যোগ দিয়েছেন। ভরণ্ডিঠারে নবনির্মিত গণ্ডওয়ানা ভবনক মন্ত্রী শ্রী গণ্ড উদ্ঘাটন করা সহ স্থানীয় শিবমন্দিরে ভোগমণ্ডপ ও শীতাড়া মাতা মন্দির মরামতি কার্যর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সুবর্ণপুর জেলা বিনিকা ব্লক অন্তর্গত সিংহিজুবা পঞ্চায়েত কার্যালয়ে আর্থিক স্বাক্ষরতা ও আর্থিক

0: এই তুমি কণ কল বক্সি, এই তুমি কণ কল? তকি খাঁ বিরুদ্ধে মু যে বিহ রচনা করেছিল তাকে পণ্ড করেদেল কী কী? বিনা যুদ্ধের ছত্রদর ঘাটি মালুদ ফৌজদার হাতে ছাড়ি দিয়ে আসল কী? এবে পছ আড়ু চিকাকোল ফৌজদার 20,000 লস্কর ধরি মাড়ি আসুচি, এ প্রবল মোগল শক্তি তুমি আবরি রকিপার তো কুহ, উত্তর দিও।
1: আগরে চিকাকোল লস্কর, পছরে মালুদ্র লস্কর, ছত্রদর ঘাটি ভিতরে দুই মাড়ার আমি বর্তি থাকু কিপরি?
0: তুমি কোন সব ভুলি গল বক্সি? ঘাটির উত্তর পটে যে কমাণ লা চিলিকা কূল ঘাটি উপরক উঠিলা বেড়ে মালুদ ফৌজদার লস্কর মানে সেতরে নিপাত হয়ে যাই, ঘাটি পছাড়ে চিলিকা কূলে কূলে পুরো সুসজ্জিত বানুয়া পাইক মানে লে ছত্রদর ঘাটি মাড়া মালুদ ফৌজদার পক্ষে সম্ভব ন থা। কিন্তু কিন্তু এই তুমি কণ কল?
1: আপনার চিন্তা করতু নি ছামু, এই রাজপুর ঠারু আমি অক্লেশরে চিকাকুল লস্কর মানুষ হটাই দিয়ে পার।
0: বেশ, তেমনি ঋষিকুল্লার উত্তর কূলক ফৌজ পঠ, যাও বিলম্ব করনি, মো গঞ্জাগড় কৃপাসিন্ধু মানসিংহ পাখু যাচ্ছি।

0: এই জাতির ললাট পট সহিত তম ভাগ্য টরিত বন্ধা জগন্নাথ, যবন রক্ত বাহুকাড়ু যেতে যেতে আক্রমণ হয়েছি, তুমি লাঞ্ছিত ন করিবা পর্যন্ত কাহারি আক্রমণ তৃষ্ণা প্রশমিত হইনি প্রভু। এবে তকিকা মধ্য সেই তৃষ্ণার বশবর্তী হয়ে তম আড়ক হাত বড়াইছি, কি কে আউ তোমাকে রক্ষা করিব জগন্নাথ।
1: মুক্তি তোর মুক্তি, তোর মুক্তি মত রামচন্দ্র দেব মত। আরে কেতে দিন খানা ন খাই জিন্দা রহিবু, এ তকি খা দেখিব, তোর সে জগন্নাথ মন্দির কু ভাঙ্গি মাটিরে মিশাই দেবি মু, সে কাঠ পিতুড়া গুড়াকু পড়ি জালি পাউঁশ করি দেবি পাউঁশ। তকি খা সহিত টক্কর দবার পরিণতি যে কেতে ভয়ঙ্কর, তোতে মু দেখেই দেবি রামচন্দ্র দেব, তোতে মু জাহানব কু পঠাই দেবি কাফের।
2: জান রখিলে গোটাই কথা কুহতি।
1: কন কহিবাকু চাহ জবরদস্ত খা?
2: রাজা সহিত দুশ্মনী নকরি যদি বিরাদারি করা যাই পারন্তা।
1: জবরদস্ত খা,
2: গুস্তাকি মাফ করিবে হুজুর, তাকত ন খটেই বুদ্ধি খটেই আকবর বাদশাহ দিন দুনিয়ার মালিক হয়ে বসিলে, আউ আপন চাহিলে
1: কন কহিবাকু চাহ তুমি?
2: যাহাপনা কিছুদিন হেলা মু লক্ষ্য করি আসুছি, রাজা সাহেব বন্দিশালা ঝরকা পাখরে ঠিয়া হই জনানা মহল গোলাপ বগিচা আড়ে উদাস দৃষ্টিরে চাহি রহুছন্তি।
1: আচ্ছা,
2: মনে মনে সে কাহাকু ভালো পাই বসছন্তি বোধে, হুকুম হেলে টিকে কোশিশ করি দেখিবি।
1: হুকুম? হ্যাঁ ঠিক হে, যাও যাও।
0: কে কি রহস্যময়ী ছায়ামূর্তি জনানার অন্তে বাসেনি, কে কি এসে?
3: সালাম আলাইকুম, গরিব নওয়াজ কা মিজাজ কেসা হ্যায়?
0: শুক্রিয়া, তশরী ফরমাইয়ে।
3: বাহ বাহ, বহুত কো বহুত কো, এই কেতে দিন ভিতরে হজুর আম ভাষাটা কই শিখলেনি, সবদিন ভাব।

0: দেই দেইল আলো দেইল ধরিছিল নেই ধরি ধরি
1: আরে সে নেউড়া ছুয়াটা মরি যিবারে যাগুনি হাম চুনা ভাইটা পরা যা তা মা পাখরে তাকু ছাড়ি দেই আসিবু
0: হ্যাঁ লো দেই দুর্ভিক্ষরে মো মা খাইবাকু ন পাই রাস্তা কড়রে মতে পকি দেই যাইতলা ক্ষীর টোপে পাই যেতবেলে মো তন্তি শুকি যাওতলা তু মতে চটি ঘরকু আনিকি মো জীবন রাখিছু আউ মু চণ্ডাল নেউল ছোটাকু তা মা পাখরু উঠেই আনিছি না আইলো দেই মু যাউছি তা মা পাখরে তাকু ছাড়ি দেই আসিবি যাউছি দেই দেইল নেউল ছোটাকু তা মা পাখরে ছাড়ি দেই আসিলি আরে দেই
1: কোন কহুছ
0: তু কইবু পরা
1: কো কথা মো
0: সে রজাঙ্ক কথা তু কহু নথিলু ঘোড়া চড়ি আসিলে তোতে পানি মাগিলে সে কো রাজ্যর রজা মো
1: সে পরা আম খোর্ধা মূলকর রাজা রামচন্দ্র দেব আরে মু কোন জানিছিলি মোর হোস আসিলা বেলকু মোগল মানে তাঙ্কু বাঁধি নেই গলেনি এবে সে কোউঠি আউ কো রাজ্যরে কে জানি।

0: একদমই কম্পাত নালায়ক দিন দ্বি প্রহরে কাফের মানে গাজী সুলতান বেগকে হত্যা করে ফৌজদার উপরে হামলা করে পেশকিস মুদ্রা লুটি দেলে কম্বক চিকা কর ফৌজদার কর ঘুমাই পড়ে জয় পট্টনায়
1: হাজুর
0: চিঠাও কাহাকু দেল
1: বড়িয়ার ভোজ যথা সময়ে যথাস্থানে যাইছি হজুর রামচন্দ্র দেব হাফিজ কাদর এপরি বিশ্বাসঘাততা করে বলে কিয়ে জানিলা হজুর
0: কম্বক হাফিজ কাদর চবড়ার গোটি গোটি রুম উপাড়ি পেশকিস মুদ্রা মু পাই পাই আদায় করবি তাপরে খোর্ধা হব মোর খাস জগন্নাথ মন্দির কু ভাঙ্গি মাটিরে মিশাই দেবি মু হাফিজ কাদর তু যৌঠারে আত্মগোপন করে শুদ্ধা তকি ঘা কবলরু তোর অবক্তি নাহি ফৌজ

0: আখি খোল হে, দেখ কি আসছে দেখিলু।
1: থাও থাও চকুনে, দেখো না আমি আসিছি বলে জানিলে।
0: ছামু, আকাশে পাঁচ তারা দেখা দেলা, ঝড় বি থমি আসলে, দিও মানুষ শীঘ্র শীঘ্র নাবরে বিজি করিও হব। ছামু আসন্তু, ছামু
2: কর্পূর চন্দনর মহা মহা বাস, কেবে কেবে তো এপরি অনুভব করিনথিলি। চারিআড়ে চারিআড়ে ফুল বিঞ্চি হয়ে পড়িছি, এ তো সেবতী দয়না কেতকী ছুরিয়ানা। তুমি তুমি আসিছিল দেবতা, তুমি তুমি আসিছিল।

যে পতিত হে স্বপ্ন সম্ভব নিকটরে থিবা ফলে তুমের সুদূরতম হই মাত্র মাত্র যেদিন নিজ ইচ্ছারে ফেরি আস নিকটকু সেদিন অঞ্জলি শূন্য হয়ে থাকে প্রভু অঞ্জলি শূন্য হয়ে থাকে অশ্রুরে কেবল হুয়ে তোমার নিরাজনা কেবল অশ্রুরে তোমার হুয়ে নিরাজনা প্রভু তোমার নিরাজনা